0: ಈಗ ತುಸೇತ ಕಿಮಿಗ ನೂರ್ ಹೊಂದ ಪ್ರಾಡಕ್ಟ್ ಮಿಡೋರ್ವಿ ಚಾಗೇನ ತುಸಾಫ್ ಫೈದಾರ ಸಿರಿ ನೋರ್ ದಿಂಗ್ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಶೋ ನೋರ್ ಕಿಮ ಕಾಲ್ ದಿ ಆಗ ಹೋಲಿ ಪಸ್ ಜೀರೋ 322 98 98 999 ಬನೇ
1: ಲಾ ಮಬೂದ ಇಲ್ಲಲ್ಲಾ
2: ಅಲ್ಲಾಹು ಅಲ್ಲಾಹ
1: ಲಾ ಮೌಜೂದ ಇಲ್ಲಲ್ಲಾ
2: ಅಲ್ಲಾಹ
0: ಗುರಿ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಶೇ ನೆಕ್ಸ್ಟ್ ಕಲರ್ ಅಸ್ಸಲಾಮು ಅಲೈಕುಮ್ ಗಾರಿ ಸಾಸ್ತ ಸಾಬರೋಕ ಅಸ್ಸಲಾಮು ಅಲೈಕುಮ್ ಚೋಟಾ মারা খবর
3: দিনার
0: মৌলানা আব্দুল খালেক তো প্রোগ্রাম না আরবে তো তুমি মেসেজ মাশাল্লাহ মৌলানা সাহেব চিকিম নাই প্রোগ্রাম রসার আরবে তো
3: বস দাদু গোরাই তো ভাই তো প্রোগ্রাম কি জানা দা পক্ষে খামোশ লেস না রাখবি কেন স্টেজ ওয়ান মশালে কো স্টেজ নাবি
0: না না খের দে মিডু আছে তা চলিস কে শান্তে মিস্তা দা সে ওয়াড়ি কে ওয়াড়ি কে কিমনে কেন ক্লিপার লাজা আলিয়া দে নে লাও আপডেট রুকো আছে রে প্রোগ্রাম ওর ও
3: না আমি কে ইউ স্টোজ মা
0: হ্যাঁ
3: দবে দা কিম দা মোবাইল নে বাবা দা মঙ্গোর গেম দের মা শাওর ও হ্যাঁ দবে দা বিছে ইতো মলা সাড়া হবে কি শিরা কে বেটা পাটি হবে কি মঙ্গোর না
0: তারিক ভাই তারিক ভাই বাহার মতাল
3: মাশাআল্লাহ চার পাঁচ সাল বাদ মোদি কোন ভিজিট হবো মজদাই দুই মিনে দো মার্কেট ওলা আছে হায়রান হচ্ছে তো নাই মালিক দল তো পল সঙ্গ তা গাড়া ওদার ওয়াল ও গিয়া ও পর চুন্দি কাম দূর হতে দেখছি নি মতে যে বাস দাদে একরাম সাহেব মুই দিছি দিব জানা হল পাক দায় ওচন কওয়াল চে দায় 2018 কে সরঙ্গ একরাম খান ও
0: জি
3: নো দায় দেখপল কাস্টমার সারা দেখপল দিকন্দরন সারা বিলকুল আগাসে পে তকলো ফা আগাসে মতাজ পড়গর নো সাইব
0: দা দাদা সর সজি দে একরাম সব কি মিস মে সে মিসাল না দি কানা কে জে ইচ্ছা তা হওয়ার কে একরাম সব মাশাল্লাহ লাকা এজ এজ এজ লিসনার ও মাশাল্লাহ মুসার চে কিমনে কেনা দচ কি মা মোতা কি মা মিনার কুলে দিনে লাও মিস পখপল মিনা ওর কড়ি দো জ মিড়ো ওর ও দেস মাশাল্লাহ দগ চে কিমনে কেনা সরঙ্গ ইতা পাতা ওলা গিদলা কেন
3: খুশি রে খড়ে তমা কে বেরা নো বস দশ দো সরঙ্গে দর ও সরঙ্গে আল্লাহ পাক মেজাজ।

0: নটের সমানা গুড়ি খেলার সেবা। আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম
0: সালাম। ওয়ালাইকুম সালাম। বদরিয়া মোলে সরতে প্রোগ্রাম খেয়ার কলাই শরী মাশি ওয়েলকাম গাই
1: দের মানালা শুকরিয়া
0: সারং ইনশাআল্লাহ খير খير তে মাজি বদরিয়া মোলে সর মোশাদ হো
1: ফরমেশি
0: শ্রোতা মনে প্রিবেছি মিট বানা গানে পমু বলে ওরবা
1: আচ্ছা
0: লান্ডা কি খাবার উইচটা পেতে ডেরি মোনা বিরে মধ্যে দার সঙ্গে সারা জিপি বলে নিতে দাদা পারবে লালা চেটা পেতে ডেরি মোনা বিরে মধ্যে দার সঙ্গে সারা জিপি বলে দিনা
2: চালিশ সাল
0: উমর হবি
1: খেয়ে মাসাদো
0: আচ্ছা খানে টেলার টাইম সারা কাম দেয় পিনসে মিনিটে মেসেজ না আর্থ পৌঁছে দি
2: বিলকুল জাবিতা গেজ গেজ আওয়ার জাপে
0: আচ্ছা লালা বড় দাবর বাদ আজকে।